0: Reti de girgin. Reti, Quatinci, Gunning, Chu, Lochung, Maga, Kirgur, Kaig Lopchil, Nilasha Gent, Manjava, Gatalum, Kandaku, Kaig Lopchit, Nashanak, Chigin, Tachkona Shakun, Tajin, Jikaigin and Jahuk, Kaigin and Jah, the name Kalin and Jakan and Rakurgi, Kaigri, Tag, so soon it any tower, Kurgur, Tan Nanianska Musik, Wil Kaik, Lasha, Yana, Dilakan, Dijin, Bapa, Kunur, and Dagach, Tetablas, Kwanda, Girgin, Gurgin, Gunan. So in the Cabday Gokitinada, doesn't it in a carton terang chu, a shay chu, workai, lotilin and jayon and de jonga conundini telatisona, that's all chirguchu, kai gung in a shan chayo, nashigashaka, wigin and a workilin and a jagin and a jacqueline and a tying gung in a kirgishay de shan chayo, not a shigashag. Etarayon dinung. Та шүхчиг хичинэн рүшиг чэсонгэ шүх жамбаг хичинэн рү янц гэз чи чонсонгэ тина янз жамба тэц гэз тиса тэн жук та тила гав жонвай нут тэц гэз чи шани тмор ти чанг да харсан тэн гэ чу та нэм дан дуг ни тана та каприн нан да нян чэн нан да ди корик хичин мангаз кичэн гэ та кай шүхчиг гэз гэз шалай шүх жамба уц гэз торгон гэ нан цэн дмо гэ ти чанг да гэ чэн ди чаним гэ гэз чи шалай бапай чон динг тэн дэ гэ чамдаг нам базун чон जिनरा सपत गिरगिंग तागुना रेवान दोंगुन देवजंदे चना गयर गिनरा काप थुंद जो करगे ओलरंग छो अंडो शुगना रो शुगो छो रंग शुगना रंग शुगो छो ने करगे ताशा इन दजो यिंगिन दे छलि ने जगे जग ताग जगिन दे नयान दिंग थेंदला जगे जग ता लोसु ग छसर गुन जि युक्वाजि थोमनि शाई ग जलर जगे युक्वाजि जोनि द मोर जगे गिन कोना दिंग थेंदना काप दज ग मंपुरी के योग त्यांचनि द गिन रजित गनो छु ता लोचुंग थोमा दे करगे काई ग्लिशान जुक्तन करन दना गिरगिन आसान से कांडा योग ता गिस ग छु लपद करगे छम ग लिशा लास को का अंदगन इ थेंदा सो वेनि गिरगिन ग काप दज ग थोंग थोंग रि मेला
1: या या ওরে তা লিশা কো দনে চলে ওনো যে তে সঙ্গত আছে তা লিশান তো কোন সু ফলতো সাথে তো মো
0: নরি দেঙ্গ
1: এঙ্গে চলে আছে ফলজং সাথে না তো তো দেঙ্গ লিশান দেগে মি সানা মা চতঙ্গ মে দমো
0: নরি
1: না লিশান দে কি মাত তো থমেত লো দানি কি ফলজং কো তো সঙ্গে গুনি
0: নরি
1: মো কে চলে মে মো তোদি মে তো দা কাছন পিরং গে তা উচি চনসো কো তনা গো মা জানা তা তালম সোসো না তা চি লিশা কো তো সাথে না দি থানা তা কাছন মা গায়ো কো মরা
0: নরি
1: তা লং জং না তো কই গো
0: নরি
1: তিন তা তা Та лишан жоқтың дара яң чи цәдім мін ал, үнтім мін ады ена чи яң чи түндің ғу жәнбағын жүргін есті өкім
0: ол. Денгі.
1: Тара. Тэнтанта жазына, та жұрттыңғы чи гергензігі лиша көдігіна қаттан дейін ата ғаға чу ариландың мұны жазына. Ота гергензігі лиша жоқ көн ата ғыр тұта тіңян лиша чызгүн, лиша чингүй лидыз көнір мұ.
0: Нәрі.
1: Та лиша чингүй жұттағу та тэн нян тэд нан жалмай ата та жұрттыңғы чи мала чи лиша чатқы тұра тұзан тұмыз бейін ама мұ.
0: Нәрі.
1: ওজ তাওর চমসক গনাঞ্জ না চি চিংগু ক লিরগিন দলি না মঙ্গ মরলা
0: আরে দেঙ্গ
1: কোন জ দিনা চি খমাজ ক না সাত তলি গুচি না তে চিংগু চি কে কত ইউ তো কাঞ্জ কো গে তে কাটো চমো দে নান চক চি চুম চমো দে নন তো তা তা চিংগু গরে লা তা তেন দা তা চরতং গ থেদং গ লা কে শেলি ও না গিরগিন গ লিশা তে তং দে না চরতং গ চিংগু ক থাম দা মান্দ মো দে ইন ইন গো তো সু গনর মো
0: আরে
1: তা গিরগিন গ লিশা চিংগু ইন নু চমো শানা Satriata, Lisha Tata, Homa, and Hobjon, the Yaji Compal and Juju, that talks in Jeratus. A good move.
0: Nadinka.
1: In Nayanta Carton de Ranja, Taran, Atachi, and Natu, the song with the Gigan Chuan Generata, and Argentus Yoka. Or Talisha and Lisha, Tiranga, Tiranga Lisha, or China Magi Java, Tomanga, Chaton Kanama. Adam Hunsan Gazaka Mountain, the Sutomacho Maras and the Hit Kanama.
0: Nadi.
1: But on the Mundagayan say, Lisha Tirtanga, Nansen de Yokun.
0: Nadi.
1: Tin Donata. Та лиша чингуй скунунда тачи гергэн тачи саузу ниши чигёна та кэчэн бозэрэн адарэн гэдэна.
0: Дэнгэ.
1: Тачи чэзэрэ та лахбар тачи чима лиша тэгу, чимсэнг лиша тэгу гэдэ, консэнг лиша тэгэ та. Консэнг лиша тэгу дэнгэ чэртэнгэ та зуузэнгэ гэнэрмо. Картон тэрэнгэ тома чонтан дэ чэзэнгэ чэ. Тома чонтан дэ чэ топта чэпэнгэн кэдэ муза марла та.
0: Дэнгэ.
1: Топтайна, чинцойна, та чинцойна, та шоксам ку нямта рэвэдэ таныта, нямты гунэта дума чунгута тэгэ дагэ мэрэ.
0: Дэнгэ.
1: Тэнтан та чинцойн гэ лэшан та тау дэнна, чинэ кэчэ дэрэз на кэчэ. Чинцойн тан та лома, чинцойн тан та сота нямты гунэ дума чунгуэ талым чэгэ рэмэн дэ. Та талым та чэсэгэ гэн гунэ дэна хуэнзо дэна, гэргэн гэ дэрэн чун мара лэша кудэ дэ. Лэша кудэ гэн та чосман чимдагта ти ломагта лишан дртон течтината арынгашай тига фотага фотжунга ницчмо затчи жилэ рактан бадэ итхнэрмо
0: денга
1: 아른 거는 제가 이때 그 리샤가 니틀라티나 딴 소중한 니틀다.